গৌতম বুদ্ধ বলেছেন, একটি প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বালানো যায়, তবু সেই প্রদীপের আলো কমে না। সুখও তেমনি ভাব করলে কমে না।

শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1-3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।

বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাস আসলে বাংলা সিনেমার ইতিহাসেরই এক অবিচ্ছেদ্য অংশ। 1931 সালে বাংলা টকির আবির্ভাবের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের সংলাপের পাশাপাশি গানও ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করে। সেই পথ চলায় আজ পৌঁছে গেছে এক সমৃদ্ধ সুরের ভুবনে।

শুরুর দিনের বাংলা চলচ্চিত্রে গান ছিল শুধু বিনোদনের উপকরণ নয়, গল্প বলারও একটি মাধ্যম। তখন অভিনেতা অভিনেত্রীদের অনেক সময় নিজের গান নিজেকে গাইতে হতো, তাই অভিনয়ের পাশাপাশি কণ্ঠসঙ্গীতও ছিল তাদের শিল্পীসত্তার গুরুত্বপূর্ণ একটি অংশ।

বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাসে নিউ থিয়েটারের অবদান বিশেষভাবে স্মরণীয়। 30-এর দশকে এই প্রতিষ্ঠান থেকে রায়চাঁদ বড়াল, পঙ্কজ মল্লিকের মতো সুর স্রষ্টারা চলচ্চিত্রের গানকে দিয়েছিলেন এক নতুন মাত্রা, যেখানে শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিকতা ও নাটকীয়তার সুন্দর মেলবন্ধন ঘটেছিল।

চলচ্চিত্রের গানের জগতে সবচেয়ে বড় পরিবর্তনগুলির একটি ছিল প্লেব্যাক সিঙ্গিংয়ের আগমন। 1935 সালের ভাগ্যচক্র ও তার হিন্দি সংস্করণ ধূপ ছাঁয়ের মাধ্যমে এই পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর অভিনেতার কণ্ঠের পরিবর্তে নেপথ্য শিল্পীর কণ্ঠে গান চলচ্চিত্রের এক নতুন যুগের সূচনা করে।

চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশক বাংলা চলচ্চিত্রের গানের এক অসাধারণ সময়। এই সময়ের গানগুলিতে যেমন ছিল সুরের মাধুর্য, তেমনই ছিল গভীর কথা ও আবেগ। অনেক গান আজও প্রজন্মের পর প্রজন্ম শ্রোতাদের মনে সমানভাবে জনপ্রিয়। সেই 1931-এর টকি যুগ থেকে শুরু করে আজকের ডিজিটাল সময়ে বাংলা চলচ্চিত্রের গানের পথ চলা প্রায় এক শতাব্দীর। বদলেছে প্রযুক্তি, বদলেছে সুরের ধরন, এসেছে নতুন প্রজন্মের শিল্পী, কিন্তু বাংলা চলচ্চিত্রের গানের প্রতি শ্রোতাদের ভালোবাসা আজও একই রকম অটুট।

বন্ধুরা, আজ এখানেই বিদায় নিয়ে শেষ করব আজকের শান্ত বাংলা অনুষ্ঠান। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন, নমস্কার।